অব নজরুলগীতি শ্রীমতী তুলিরেখা দত্তা নাও প্রেজেন্টস বউ কথা কও অভিমানিনী, আ সং দ্যাট ডিপিক্টস দ্য পাওয়ার অফ লাভ, কমিউনিকেশন অ্যান্ড রেকনসিলিয়েশন। ইট এম্ফাসাইজেস দ্যাট রিলেশনশিপস ফ্লারিশ ওয়েন প্রাইড গিভস ওয়ে টু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হার্টফেল্ট কনভারসেশন।